0: ইবনু মাজাহ।
1: ইকি লোলোর রকে ওয়ং পনরক পুত্রা দেওয়া মাকিন পর্তায়া ধিরি।